সুচরিচি মোদি টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক সাথী বৈদিক কালে ঋষি মানে ধ্যান এবং সাধনা পাই যোগর ব্যবহার করুথিলে সেই সময়রে যোগকু আধ্যাত্মিক উন্নতির মূলদুয়া বলে বিবেচনা করা যাউথিলা ঋগ্বেদ ভলি প্রাচীন গ্রন্থরে যোগর

বিদুর শ্রোতা মৈত্রেয় বক্তা সৃষ্টি সর্জনার বর্ণনাক্রমে দিন রাতে পক্ষ মাস বর্ষ ইত্যাদির স্বরূপ যুগ মানঙ্কর উৎপত্তি ও বৈশিষ্ট্য মন্বন্তর মানঙ্করে ভগবানঙ্কর আত্মপ্রকাশ অমুখ দৃষ্টিরে ব্রহ্মাঙ্কর বেদ সৃষ্টি সনক সনন্দ কুমার সনাতন আদিঙ্ক জন্ম ইত্যাদি গোটিক পরে গোটিয়ে দিব্য কল্পনা মালা গুন্থিলা পরি গুন্থা হয়েছে।

তবে চলন্তু পড়িনবা পরবর্তী মেসেজটি কে করিছন্তি আউ কোন লিখিছন্তি পরবর্তী মেসেজটি করিছন্তি পূজা ভুবনেশ্বরু সে লিখিছন্তি গুড আফটারনুন দিদি আপনাকু মধ্যে মো তরফরু ভেরি গুড আফটারনুন সে লিখিছন্তি মোর পিলাদিনর সবুঠারু প্রিয় খেল থিলা লুচকালি সাঙ্গমানক সহ খেল সেই খেল খেলিবার মজা আজি বি মনে।

0: আচ্ছা মনে পড়ে সেই পুরোনো কথা মনে পড়লে কেবে কেবে মনে পড়ে আচ্ছা সেই পিলা মানক প্রতি রাগ আসে না
1: মানে ছুয়া বেলে সেমতি রাগ থাকে
0: দেখা হুম এবে সে গাঁকু গলে দেখা হুম আপনার সহ
1: আপনার
0: কথা কহিলে বহুত ধন্যবাদ আপনার নমস্কার সাথে আপনার যোড়ে পারিবে এফএম রেইনবো সহ নম্বর হচ্ছে 0671-233-0315 এ নম্বর জরিয়ে আপনার যোড়ে পারিবে আপারে আজ টপিক সম্পর্ক আজ কলর অনেক দেখা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কি কৌন রাণীপড়ারু
2: অল্পানন্দ নায়ক
0: অরূপানন্দ নায়ক অরূপানন্দ নায়ক বহুত ভালো আছি আপনি কেমতি অছেন তি
2: মুই বহুত ভালো আছি
0: আচ্ছা আপনি অসুস্থ অছেন তি কি
2: নাই নাই যাই বলতে কি আসলে কি রাজেন্দ্র আইছিল তো সেই সিস্টেম ভয়েসটা শুনছি
0: ওহো আপনি টিকে টায়ার্ড ফিল করছেন তি হ্যাঁ সেমতি আপনার ভয়েস রু জানা পড়ুছি কোন কইবে ম্যাডাম ম্যাডাম সরি কোন কইবে আপনি
2: নন্দিয়া ডেইঁ পড়ি নন্দিয়াটা দ্বিখণ্ড হয়ে গেল
0: ফোনটি কটি যাইছি অরূপানন্দ নায়ক আমাকে কল করেছিলে আউ বহুত বড়িয়া স্মৃতি কহুলে তবে ধন্যবাদ আপনার এফএম রেইনবো সহ অল্প সময় পাই হো পরম জোড়িছেন নেক্সট কল কি করছেন দেখিবা হ্যালো
3: লাগিব নি ভাই লাগিব নি জমা লাগি গলে জোড়ি ছাড়িব নি নারায়ণ ভাই শুভ সন্ধ্যা
0: আপনার কি কৌন
3: মু আপনার কটক বিজু পূর্ণনাথ ছক কার্তিক পান দোকানী কুচি আজ্ঞা
0: কার্তিক ভাই কেমতি অনেক বহুত দিন পরে কল করছেন
3: নিশ্চয় আপনার শো অবশ্য শুনে টিকে চান্স পায়নি আপনার সহ কথা হওয়া আজ্ঞা মানে বহুত দুঃখ হুয়ে
0: বহুত দিন পরে কল করছেন আমাকে মনে পকাইছেন তবে চান্স পাঁতিনি মানে আপনার কল করিবা কো সময় পাঁতিনি না কল করন্তি লাগেনি
3: প্রকৃতি আপনার শো টিকে শুনে তো যে সময় আপনার শো একচুয়ালি আরম্ভ হুয়ে মু সেই সময় পান কাটিবা স্টার্টিং পাঁচটা ছটা আজ্ঞা
0: আপনার সেই পুরোনা বদমাশি যা আজ মনে পড়ে পিলাদিনর কথা
3: প্রকৃতির পিলাদিনের বিশ্বাস করি ছুয়া হয়েছিল ছ বর্ষ যেত আমার গাঁ ভিতরে আজ্ঞা শগড় যায় শগড়
0: হ্যাঁ হ্যাঁ
3: আপনার অফিস পছ পড়ে হাড়িয়া পঠা আজ্ঞা কটেগুড়ি ফেমস আছে সিজিন অনুসারে আজ্ঞা ଯେତେବେଳେ ଆଜ୍ଞା ରିଙ୍ଗ ରୋଡ ହେଇନଥିଲା ଆମେ ସ୍କୁଲରେ ବସିକି ସେଇବାଟେ ଆଜ୍ଞା ଦେଖୁ କେତେ ଲୋକ।

0: we go, you guys are back again on the show. You asked for it. This is David.
1: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 দৈনিক বিবরণী রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লী কেন্দ্র টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক।

वेलकम बैक अगेन ट्यून करी चंदी 100.4 आकाशवाणी एफएम ब्रेनबॉ को चंदी दिल से दिल तक মানে আপন মানকর মিউজিক্যাল হামসফর বিশ্বজিৎ আসি কি উনি রেডি হয়ে সারিছে আপন মানকর আমি স্টার্ট করিবা পাই শো মর্নিং মেলোডি সাথি আজ মর্নিং মেলোডি রে গুটে এমতি কথা গুটে এমতি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট র কথা যা আপনকু বহুত খুশি করেছে যা আপনকু বহুত আনন্দিত করেছে এবং যা বাজিলা মানে সত্যি যেমতি লাগে স্বর মানে কথা কহুচন্তি স্বর মানে কুহুক বুণি দৌঁচান্তি মু কথা কহিলা বেড়ে এই যে পছরে ব্যাকগ্রাউন্ডে এই ইনস্ট্রুমেন্টটি বাজুছে যা আপন মানে শুনুচন্তি যে মানে মিউজিক্যাল লোক যে মানে মিউজিক ক্ষেত্রে টিকে রিলেটেড সে মানে তো নিশ্চয় জানি সারি মু কো ইনস্ট্রুমেন্ট বিষয়ে কহুছি তবে এই ইনস্ট্রুমেন্ট যেতবেলে বাজে সত যেমতি লাগে পাহাড়িয়া ঝরণার মিঠা পানি পথর উপরে পড়িকি ঝরঝর শব্দ করুছি এবং এই সঙ্গীত গীত গাউছি সতরে সাথী এ গোটে এত সুন্দর ইনস্ট্রুমেন্ট যাহার না হচ্ছে সন্তুর এই সন্তুর আমার মিউজিক রে কন্ট্রিবিউশন কু সেলিব্রেট করিবা পাই আজর দিনক আমি পালন করুছে ওয়ার্ল্ড সন্তুর ডে হিসাবরে সন্তুর গোটে অতি প্রাচীন বাদ্যযন্ত্র বৈদিক কালে যাহাকু ভারতরে আমার সততন্ত্রী বীণা বলি কুয়া যাউথলা যাহার অর্থ হচ্ছে শহেটি তার থিবা বিনা তার বিষয়ে আজ কথা হবা মর্নিং মেলোডি এবং ভারতীয় সিনেমার ইন্ডিয়ান মিউজিক রে এই সন্তুন র কেমতি ব্যবহার হয়েছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক রে কেমতি ব্যবহার হয়েছে কোঠু এ সন্তুন র উৎপত্তি হেলা কেমতি কোন ই আগুকু ডেভেলপ হেলা ইয়ার বিষয়ে আপন মানুষ কহিবি কিন্তু বর্তমান সেই সন্তুন রিলেটেড গোটে সংস ফ্রম দ্য মুভি সিলসিলা স্টে টিউনড

এই সন্তুরের ব্যবহার কেবল যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং সিনেমা মিউজিক রে হিন্দি সিনেমা মিউজিক রে সীমিত রয়েছে তা নুহে, ইন্টারন্যাশনাল স্টেজ রে মধ্যে পৌঁছেছে এবং আম ওড়িয়া গীত বা ওড়িয়া চলচ্চিত্রে মধ্যে এই সন্তুরের ব্যবহার করিবা পাই ভুলি নাহান্তি আমার লেজেন্ডারি কম্পোজার্স মানে বাসুদেব দত্তঙ্ক ঠারু আরম্ভ করি কি অমরেন্দ্র মহান্তিঙ্ক ঠারু আরম্ভ করি সে সময়ের অনেক মিউজিশিয়ানস মানে অনেক কম্পোজর মানে স্বরূপ নায়কঙ্কর কথা কুহন্তু, অভিজিৎ মজুমদারক কথা কুহন্তু, প্রেমানন্দ কথা কুহন্তু, এমনি অনেক সময় অনেক ওড়িয়া কম্পোজর মানে মধ্যে নিজ গীতরে সন্তুরের প্রেমরে পড়ি যাইছন্তি এবং তাকু মধ্যে এতে সুন্দর ভাবরে এই প্রেমর গীতগুড়িকরে ব্যবহার করিছন্তি যাকি আমমানকু খুব সুন্দর লাগিছে। এই যেমতি গুড়ি রথঙ্কর গোটে বিউটিফুল কম্পোজিশন ফ্রম দ মুভি অঞ্জলি কথা দেখন্তু রাতি ধরিয়ার গীতটি, এথিরে ইয়ার প্রিলিউড এবং ইন্টারলিউডরে মধ্যে এই সন্তুরের গোটে রিভ বা সন্তুরের গোটে লুপ বাজিছে যাহা বহুতই ফেমস এবং বর্তমান মধ্যে সোশ্যাল মিডিয়ারে আজি পর্যন্ত এই গীত যেতবে বাজে ইয়ার সন্তুর পার্টটি মনে পড়ে যায় এবং সন্তুর পার্ট সহিত হি এ তার পরিচয়কে নিয়ে আসে। চলন্ত শুনবে এই বিউটিফুল ট্র্যাকটি।

0: मानको पचारिबा पई चाहू छी जे पर्सनालिटी ना पर्सन भीतर थिबा एबिलिटी माने व्यक्तित्व ना दक्षता गोटे मनुष्य को जितेबेला आपण देखंती को गुण प्रति बेसी आकर्षित होंती तार पर्सनालिटी बा तार व्यक्तित्व ना से पर्सन भीतर थिबा एबिलिटी बा तार दक्षता दक्षता आपण को बेसी आकर्षित करे बा दक्षताटा बेसी जरूरी ना पर्सनालिटी व्यक्तित्वटी बेसी जरूरी आपण आमको कॉल करंतु आ जणंतु आपण कोण भावंती 0671-230-3153 होची आमर नंबर आजी जी फर्स्ट कॉल देखिबा के करचंती आ से कोण कहउचंती जे से कोण देखंती फर्स्ट पर्सनालिटी ना पर्सन भितरे थिबा एबिलिटी फेत कॉल टी कोनसी कारण रु कटि जाई छी तबे साथी आपण माने जमा ढेरी करंतु 0671-230-3153 होची आमर नंबर आजी जाई छी आ गुटे कॉल नै जबा गुटे कॉल देखिबा के करचंती कोठ करचंती आ कोण कहउचंती से नमस्कार बी कोथले कोठ कोथले
1: अशोक पंडा मधुपाटणा कटक
0: अशोक भाई नमस्कार केमती अछंती आपण कोंतु
1: भलो अछि आपण
0: मु भी बहुत बढ़िया अछि आपण को फर्स्ट कॉल लागि जाय छी अशोक भाई को पखरा आज तले जानिबा जे अशोक भाई कोन जरूरी व्यक्तित्व पर्सनालिटी ना पर्सन भीतर थिबे एबिलिटी दक्षता कोटा बेसी जरूरी
1: मो मतरे व्यक्तित्व त निहाति जरूरी
0: आज्ञा
1: निजरा व्यक्तित्व आ व्यवहार एटा निहाति जरूरी
0: এই ব্যক্তিত্ব আপনাকে বেশি আকর্ষিত করে যে গোটে লোকর পার্সোনালিটি হি আপনাকে বেশি ভালো লাগে প্রথমে দক্ষতা তারপরে আসে
1: ব্যক্তিত্ব পরে যাই কি দক্ষতা
0: আজ্ঞা
1: কেমিতি কোন বিষয়ে দক্ষ আছন্তি কোউ ধরে দক্ষ আছন্তি সেইটা পরে বিচার করা যাব প্রথমে লোকটাকে দেখি দেলে মনিষর চেহারা দেখা যায় নি কেবল কথাবার্তা আর ব্যবহার দেখা যায়
0: আজ্ঞা এবং এই ব্যবহার রুহি তাঙ্গর ব্যক্তিত্ব ঝলসি যায়
1: বিহেভিয়ার ইজ দ্য প্রপার আইডেন্টিফিকেশন অফ এ হিউম্যান বিং
0: বাহ বড়িয়া কথা ঠিক কইলে তবে সাথী এতে সুন্দর ভাবে আপন জড়ি হেলে আমার সহিত আপনার মনর কথা কইলে ভাই সেইপাই বহুত বহুত ধন্যবাদ রইলু এই নমস্কার নমস্কার সাথে আপনি মধ্যে কল করন্তু আর জানন্তু আপনার মনর কথা যে পার্সোনালিটি না পারসন ভিতরে থিবা এবিলিটি কোন আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে কোন আপনাকে পাই বেশি জরুরি আজি যে চাও গুটে কল দেখবা কি করছন্তি কোঠু করছন্তি আর কোন কোচন্তি সে কি কোছলে কোঠু কোছলে
2: ভাই নমস্কার মু সাই কোচি বেলপড়ারু
0: সাই নমস্কার কেমতি আছো তুমি
2: পরিচিত হুয়ে কাইকি না আমি যদি সমস্ত ভাল ব্যবহার দেখা সমস্ত সহ ভাল কথা হচ্ছা সমস্ত সহ মিশিকি রুবা তাহলে আমি সমস্ত সহ রইপারি আর যদি সবুলে এমনি চিড়চিড়ি হওয়া যা দেখা মন ইচ্ছা গপুবা মানে যা নকা কথা তাকে কুবা সেমিতি হলে আমি মানে ভাল পাইব
0: এবং সে কথা কহিবা ভিতরে মধ্যে টিকে নিজের ব্যক্তিত্বর ঝলাস আসুথিবা দরকার এবং যোটি যেতিকি দরকার সেতিকি কথাবার্তা করিবা এবং নিজের গোটে ডিগনিটি সবুলে বঞ্চেক রখিবা ইহে গোটে ব্যক্তিত্ব কো আউ টিকে খুশি কর দিয়ে
2: আমি যে বড় চাকরি করলে বি সবুবেলে মানে এইটা ভুলিবানি আমার সংস্কার ভুলিবানি
0: হ্যাঁ বড়িয়া কথা
2: মানে মানে উপর কো পৌঁছি গলে সে মানে পূর্বর কোন ছিলে সেইটা ভুলি যান্তি আর যাকু দেখন্তি তাকু পোক মাছি বলে ব্যবহার করন্তি তো এইটা করিবা ঠিক নয় এনে উপরে বি ভগবান দেখুছন্তি দিনে আমি যো দিনরু যে ভাল দিনকু যাইতিবা দিনে ভুলি ভুলি কি সেই দিনকু ফেরি আসিবা সেতবেলে আমি কেই খাতির করিবেনি
0: বঢ়িয়া কথা কইলে এবং ফলন্তি গছ সবুলে নয় কি থাকে নম্র ডুহন্তি যে মানে সেমানকর ব্যক্তিত্ব আহুরি ঝলসি যায় আহুরি ফুটি উঠে বহুত বহুত ধন্যবাদ আপন কল কইলে আপনকর সুন্দর মতামত আমার সাথে শেয়ার কইলে রইলি নমস্কার
2: রইলি নমস্কার
0: নমস্কার সদর সাথী ব্যক্তিত্বর গোটে পরিচয় হচ্ছে নম্র রহবা এবং কেবে কেবে

0: वेलकम बैक टू इनकर्षण 100.4 आकाशवाणी एफएम ब्रिनबाउ कोचंती दिल से दिल तक सो चली छी डायल इन लाइव चर्चा आपण माने हम सुतो गुटे पर गुटे जुडी हि जाउ छेंती आज हम कथा हो जे पर्सनालिटी ना पर्सन भीतर थे एबिलिटी बाह्य रूप रे साजसज्जन हुए व्यक्तित्व एक आलोक जहां अगरे मथानत करे सारा दुनिया जाको ভদ্র বচন ধৈর্যর সাগর সেই তো অসল পরিচয় সুন্দর মনর স্পর্শে যে জিপারে কোটি হৃদয় মাত্র কেবল ব্যক্তিত্ব নুহে দক্ষতা বি লোড়া জীবনে যে উড়িবাক সাহস দিয়ে কর্মর নীল গগনে হাতর হুনর মনর নিপুণতা স্বপ্নক করে সাকার শ্রম ও সাধনা বড়রে সে তো ঘুঞ্চায় সব অন্ধার ব্যক্তিত্ব যদি মূল দুয়া হুয়ে দক্ষতা সেটি প্রাসাদ এই দুইটির সমন্বয়ে মিলে সফলতার স্বাদ কেমতি লাগিলা সাথী ভালো লাগিছো নিশ্চয় কিন্তু তা পূর্বরু আপনার কল নিয়ে যাবার সময় তেমন গোটে পরে গোটে কল নিয়ে যাবে এবং কথা হওয়া আপনার মনর কথা আপনার মতরে পার্সোনালিটি না পার্সন ভিতরে থাকা এবিলিটি কোন ইম্পর্ট্যান্ট নমস্কার কি কোথলে কোটু কোথলে
1: গোটে লোকর ব্যক্তিত্ব চালি আসবে আপে আপে আমার কথা কহার দক্ষতা আমার ব্যবহার দক্ষতা সব আমার যদি দক্ষতা থাক গোটে আমার সব আপে আপে চালি আসবে
0: তা সহ যোড়ি হয়ে যাবে ব্যক্তিত্ব আপনার কহার কথা
1: বিলকুল যদি আমার দক্ষতা নথব আমি কিছু করে পারিবানি খালি লোক ভালো পাইকি বসলে কিছু হবনি
0: কথা কহার
1: নথব আমি কোণ করিয়া
0: হ্যাঁ ভালো কথা কহার দক্ষতা ভালো ভাবে কমিউনিকেশন করা এবং তা সহিত কিছু এমতি স্কিলস বি থিবা দরকার
1: আপন দেখুন আপন হইলে সে চ্যাটে বসছতি গোটে দক্ষতা পাইছন্তি
0: আজ্ঞা
1: আপনকর যদি সেমটা দক্ষতা পাইছন্তি আপন দক্ষতা বলরে ব্যবহারটা কো দেখাউছন্তি তেমন আপনার ভারত সারা কোটি কোটি লোক চিনি
0: পারছেন
1: আপনার যদি সে চারে ন বসে খালি এই ওড়িশা ভিতরে কি আপনার গাঁ ভিতরে বুলু থাকে আপনার কোন এত লোক চিনি পারে
0: তাহলে আপনার মতরে প্রথমে আসে দক্ষতা তারপরে দক্ষতা টাণি আনে তা সহ ব্যক্তিত্ব বহুত বহুত ধন্যবাদ বহুত সুন্দর মতামত দেলে কল করিথিবার রহিলি আজ্ঞা নমস্কার ধন্যবাদ
1: নমস্কার ধন্যবাদ
0: সাথী আপনার মধ্যে শীঘ্র শীঘ্র ফোন উঠান্তু আউ কল করন্তু 0671230 3153 রে আউ জনান্তু আপনার মনর কথা কোন আপনার পাই পার্সোনালিটি না পার্সন ভিতরে থাকা এবিলিটি টা বেশি অ্যাট্রাক্ট করে আপনার আউ গোটিয়ে কল নিয়ে যাবে দেখবা কি করছেন কোঠু করছেন নমস্কার কি কোথলে কোঠু কোথলে
2: জয় মা সারার বিশ্বজিৎ ভাই
0: নমস্কার জয় মা সারার কি কোথলে
2: মো রেডুয়া বন্ধু সারা মন্দির কণ্ঠাপড়ার কৌছি জগৎসিংহপুর জেলা
0: আজ্ঞা না টি কোন ভাই টিকে কই দিন তো আমকু
2: মো না হচ্ছে সারদা সারলা সারদা
0: আজ্ঞা প্রথমে কুহন্তু আপনার সাথে প্রথম থর বোধ হয়ে কথা হচ্ছি
2: সেখানে
0: ক্ষমা করবে সেকেন্ড টাইম কথা হচ্ছে এবং আপনার সাথে কথা হইকি বহুত বড়িয়া লাগুছে আপনার ভয়েস শুনিকি আপনার ধীরে ধীরে কুহন্তু কোন কহবে ভাই পার্সোনালিটি না পার্সন ভিতরে থাকা এবিলিটি
2: দেখুন ভাই ধর গোটে লোক মেকানিক শিখেছি ভালো কাম জানি কিন্তু তা ব্যবহার ভালো নাই তাকে আজ্ঞা কে লোক ডাকিবে আর গোটে দোকানী দশটা দোকান সেটি অছি চারিটা দোকানী ব্যবহার ভালো আউ ছটা দোকানী ব্যবহার ভালো নুহ আজ্ঞা সে সিম দোকান খোলি সকাল সন্ধ্যা যায় বইতে চারিটা দোকান গড়াক যাবে সেই জন্য মানবিকতা রহিয়া দরকার আমার আমি যেটা গোটে পদবীরে থাও কিংবা আমি টলি চলাও থাও মানবিকতা থাকা দরকার কারণ মানুষ জীবন হচ্ছে পানি পটকা আমি এত অহংকার গর্ব

0: কল গোটে পরে গোটে কল আসুছি আপনার এত সুন্দর ভাবে আপনার মত দৌঁচান এ কার্যক্রম আহরি সুন্দর হয়ে যাচ্ছে আগে কল নিয়ে যা তাপরে আপনার আগে গীত শুনেবি নিশ্চয় বর্তমান দেখবে কি করছেন কোঠু করছেন নমস্কার কি কোথলে কোঠু কোথলে
1: ভাই নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার ভাই রাজেশ ভাই কুচন্দি জানিগলি রাজেশ ভাই টিকে ফর্মালিটি দৃষ্টি আপনার টিকে আমার সব শ্রোতা বন্ধু মানুষ পরিচয় দিয়ে দিও
1: কোথলি সেই ভাই আপনার ভূতপূর্ব কলার রাজেশ নায়ক ফ্রম চর্চিকা বাজার জগৎসিংহপুর
0: রাজেশ ভাই আপনার পাই কোন প্রথমে আসে পার্সোনালিটি না পার্সন ভিতরে থিবা এবিলিটি
1: ভাই সুন্দর টপিক জানিছেন সেটিপাই দিলসে ধন্যবাদ দেবি আর এই টপিক উপরে ভাই মু কইবি ভাই আমার গোটে কথা আছে গুণ চিহ্নে গুণিয়া সোনা চিহ্নে বণিয়া তেমন আপনার দেখিথিবে গোল্ড দেখিথিবে 22 ক্যারেট 24 ক্যারেট আজ্ঞা বর্তমানে আজ্ঞা ইমিটেসন মার্কেট রে গন্ডা গন্ডা আসুচি লোক ইমিটেসন হার বি বহুত প্রকার পকাউছন্তি গোল্ড ঠার বি অধিকা টিক টিক টিক মারুছি তার যে মাপ যন্ত্রটা সেইটা আজ্ঞা হচ্ছে মেন জিনিস তার কোয়ালিটি আপনার যদি দক্ষতা ঠিক আছে তাহলে আপনার আগুক বড়ি পারিবে বর্তমান যুগের আর যেতে চিকন পালিশ কথা কবে চিটিং বাজি করবে ফ্রড করবে ঠকামি করবে লোক খালের পকাইবে কে আপনার পছন্দ করবে না উল্টি দূর দূর মার মার করবে
0: বড়িয়া কথা টিকে কহিলে রাজেশ ভাই কল কলে আমার সাথে যোড়ি হলে আপনার বহুত বহুত ধন্যবাদ ভাই রহিলি
1: ভাই জয় জগন্নাথ
0: নমস্কার ভাই সাথী ইয়ে লা আপন মানকৰ সব সুন্দর সুন্দর মতামত আপন মানকৰ কথা আপন মানকৰ মনৰ কথা আপন মানে আমস্ত শেয়ার কৰিলে আহৰি কল নেবি নিশ্চয় কিন্তু বৰ্তমান গটে বিউটিফুল ট্ৰেক আপনক পাই খাস স্টে টিউনড।

এধর আউ বাস গোটিয়ে দুইটি গীতর সিলসিলা আপনার বহুত গুড়ি এসএমএস বাকি রয়েছে, সে দুঃখিত কিন্তু বর্তমান এই মেসেজটি পড়ে দিচ্ছি। হীরামণি বর্মা, পারসমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা, নখিলাল বর্মা লিখেছেন এই সুন্দর গীতটি শুণবাই চাইছেন, ভাটাপড়া ছত্তিশগড় রু মেসেজ করছেন। আপ সভি কো ডেডিকেট করকে প্যারা সা গানা প্লে কর দুঙ্গা, পর উসে পেলে আমাকে মেসেজ করেছেন প্রতাপ কটকরু শুণবাই চাইছেন অক্ষয় মহান্তি কণ্ঠে হে ফগুণ তুমি গলা পরে পরে। নিশ্চিত ভাবে এই গীত সহ এবং পরে পরে আপনার সমস্ত ডেডিকেট করে গোটে বিউটিফুল ট্রাক শুণবাই চাইছেন হিতেন্দ্র দাস আসাম রু কেকিঙ্ক ভয়েসে দিল ইবাদত। এই দুইটি গীত সহ আপনার পাখর বিদায় নিয়েছি আপনার মিউজিক্যাল হমসফর বিশ্বজিৎ।

শ্রোতা বন্ধু টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কডেক তেল সে তেল তাক আউ কোয়াল আপনমানক সাথে আছি কলাকার কার্যক্রমরে আজি আমি কথা হচ্ছে বিউটিফুল অ্যাক্ট্রেস মালা সিনহাঙ্ক বিষয়রে তবে তাঙ্ক বিষয়রে তো কথা হচ্ছে কিন্তু মু আপনক টিকে আগরু কইতিলি সে দুই দুই থর নিজ না বি চেঞ্জ করিতিলে অ্যাকচুয়ালি স্টোরি এমতি কিছু থিলা সে পিলা বলে না বহুত জিদিয়া থিলে তাঙ্ক ফ্যামিলি থিলা গোটে নেপালি ক্রিশ্চিয়ান ফ্যামিলি সেইতি পাই তাঙ্ক না পিলা বলে আলদা বি রাখা যাইতিলা কিন্তু সে যেতবে স্কুল গলে না সেতবে তাঙ্ক সাঙ্গ মানে আলদা ডালডা এমতি কইকি তাঙ্ক বহুত চিড়েলে সেইতি পাই সে বহুত রাগি যাইতিলে আর তাঙ্ক না কু চেঞ্জ করিবা পাই বি জিদি করিতিলে তো তাঙ্ক না বদলাইকি বেবি নজমা রাখা যাইতিলা আজ চাইল্ড আর্টিস্ট সে এই না রে হি কাম আরম্ভ করিতিলে ধীরে ধীরে বড় হেবা সঙ্গে তাঙ্ক নজমা না ভি পছন্দ হলানি তেনু তাঙ্ক চেঞ্জ করিকি মালা করিদেলে ইনফ্যাক্ট মালা সিনহা অ্যাক্ট্রেস হেবা সহিত জনে অ্যাপ্রুভড সিঙ্গর মধ্য অল ইন্ডিয়া রেডিও পাই কিছু গীত সে বি গাইতিলে 1972 রে ললকার ফিল্ম রে সে গীত গাইতিলে তারপরে আউ সে কেবে বি গীত গাই নাহান্তি কিন্তু তাঙ্ক অভিনয়রে জাদুরে সব দর্শক মানুষ সে বাঁধি রাখিলে বর্তমান তাঙ্করি অভিনীত চলচ্চিত্রর আগটি সুন্দর গীত এনজয় করন্তু

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সেই দিল তাই কোয়াল আপনার মানক সাথে আছি এবং কিছু কথা কিছু গীত কার্যক্রম চলছে বর্তমান আপনার মানক পাই রহিছি গটি গুরুত্বপূর্ণ ঘোষণা মন কি বাত শীর্ষকরে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন আপনার শুনি পারিবে এই মাস মানে জুন মাস 28 তারিখ রবিবার দিন 11টা সময়ে আকাশবাণীর সব কেন্দ্র বিবিধ ভারতী সেবা ডিটিএস সেবা এফএম রেইনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ পাঁচটি গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনর কথা আপনার শুনে রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব সেই দিন মানে 28 তারিখ রবিবার দিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধনর ঠিক পরে পরে আপনার এই সেই রবিবার রাতে 8টা সময়ের আপনার মানে শুনেপারে তেম আপনার মানক ভিতর যদি কেহি বি মন কি বাতরে নিজ নিজের মতব্যক্ত করা চাহুমান তাহলে প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট mygov.in টোল ফ্রি নম্বর 1800117800 রে আপনার ফোন করে নিজের মত রেকর্ড করে পারে ইয়ে লা আপনার গোটে বহুত খাস সূচনা বর্তমান আগে গোটে লভলি গীত আপনার মানক পায়।